0: Hawan wordt zowel bij Sanatan Dharam tijdens puja als bij Arya Samaj uitgevoerd. Het hindoeïstisch Brahman kent 4 offers die worden geschreven in de Vedas. Een voorbeeld van een dergelijke offerritueel is Agni Yagya. Wij deze offer moeten worden geleid door priesters die de precieze verwoording van de mantras kunnen kennen. Alles gebeurt volgens zeer precieze voorschriften, zowel wat betreft de uit te voeren handeling als de uit te spreken teksten, yani mantra. Ook een juiste uitspraak en intonatie is daarbij onmisbaar. Het vuuroffer, ofwel hawan genoemd, is een eenvoudig ritueel binnen het hindoeïsme wat vandaag de dag nog steeds wordt uitgevoerd door gelovigen in het Vedisch tijdperk. Vele eeuwen terug werden deze vuuroffers slechts uitgevoerd door geleerde priesters of yogis onder de open hemel in de ochtend en in de avondschemering van de dag. Yaniki subha or shamese, subha prabhatme or sandhyame. Tegenwoordig is er veel veranderd. Hoewel de hawan nog steeds wordt uitgevoerd door hindoes, zijn er weinig die dit 2 maal per dag doen. Maar wat nog veel opmerkelijk is in deze tijd is dat er een groeiende belangstelling is onder kritische jongeren voor de ritueel van de hawan.
1: Sandesh, hum sabko Nederlands mein bhi.
0: Aur ek ye bhi hai, dit kan men ook tijdens de vivah gebruiken. Een hawan is een Vedisch ritueel waarbij 4 offers centraal staan. Het vuur wat tijdens de hawan opgewekt wordt, symboliseert communicatie met het goddelijke. Tijdens het hawanritueel worden kruiden, mengsel en ghee, geklaarde boter, geofferd in het hawanvuur. Men reciteert hierbij mantras, gebeden die gepaard met de offers en in de vorm van rook worden getransporteerd naar het universum en de atmosfeer waar het goddelijk manifesteert. Jise abhi Rajinder ji Hindi mein kaha.
1: Par Shanta ji, is pe mujhe kuch aur hai ki jaise ki abhi aapne hum sabko sunaya hai ye pura sandesh, kyunki the bedoeling is dat onze luisteraars meer van moeten weten aur hum sab ke liye bhi hamare visheshagya log khoj karke rakhte hai jo khule aakash.
0: खुले आकाश
1: है तो ऐसा तो यहां हॉलैंड में मुश्किल हो गया है क्योंकि सूरीनाम में ऐसे किया जाता था पर जैसे इंडिया में अभी तक शादी जब होता है ना रात्रि में तो रात्रि में बिल्कुल वो होटल के बाहर बनाया गया है ऐसा व्यवस्था कि वहां पर खुला आकाश में विवाह कराते हैं
2: तारों की
1: कैसे कहते हैं
0: तारों की छांव में जी खुला आकाश हां
1: सुबह होने से पहले तो इन बातों पे जैसे
0: ब्रह्म मुहूर्त ना ब्रह्म मुहूर्त
1: उसे कहते हैं ना तो राजेंद्र जी क्यों ना हम
3: चांद तारों की छांव में
1: चांद तारों की छांव में
3: दुल्हन को ले जाते हैं
1: ऐसा तो इसमें ये भी संदेश रख दिया गया और शांता जी कुछ और कहने वाले हैं
0: हां थोड़ा एक आखिरी में बता दे कि है हिंदुइज्म कैन तालो से रिट्यूलन ओम ओसे liefde en toewijding aan God te uiten, te mediteren, te bezinnen en na te denken over manieren om onszelf en de wereld om ons heen te ontwikkelen. Wanneer we rituelen verrichten, verrichten we niet alleen uiterlijk handeling, maar staan we ook stil bij de symbool, de diepere betekenis van de handeling en reciteren van mantras om positief energie aan te roepen tot ons te nemen en te verspreiden. Op deze manier inspireren rituelen ons voor bewuster te leven, betere mens te worden en een waardevolle bijdrage te leveren aan het wereld om ons heen. Toen zullen we alweer het horen ze hebben een korte roep met Dutch Bhasa.
1: Bas Rajinder ji, Shanta ji ne apna sandesh pura taur se bas chota roep mein keh rahe hain par hamare sabhi sunne walon ke liye. बिल्कुल बिल्कुल क्यों ना हम वही गीत की ओर बढ़ते हैं जिसका इंतजार के लिए हम सब यहाँ बैठे हुए
3: हैं। तो जरूर जब बैठे हैं लोग तो इंतजार
1: ना चाहे ज्यादा करे,
3: तुरंत चाहे बजाए
1: चला देते हैं।
3: चला।

को बहुत सारे प्यार मिले. Het leven is zo voorbij. Het leven kan zo voorbij gaan, voorbij zijn. Geniet van je leven, zeg ik. Geniet van je leven zoals jij het wilt. En niet zoals een ander dat wil. Het zijn de kleine dingen in het leven die je blijdschap en liefde geven. ऐसे जियो कि अपने आप को पसंद आ सको. ऐसे जियो कि अपने आप को पसंद आ सको. दुनिया वालों का क्या, दुनिया वालों को पसंद तो पल भर में बदल जाती है.